0: তা দেখদিন তো কি শুরুতেম না কি কিটিয়া মা অ্যানবেল রুত্রে লেলু তো পৌঁছ করি প্রোগ্রাম কি শুরুতেম কর ওয়ান ছিপি না আকাশবাণী জুয়াই কিনি তো আকাশবাণী জুয়া তো আনি পর ওই নিচপি এক প্রোগ্রাম কি মাত ওই প্রখাত আগে নাকি প্রোগ্রাম নে এম এপনা ছিপি ইকলাম না উমা রিচার্ড ইউরিয়া ইকলাম এম ওই রং ফাং জিং দুয়াই গোয়ান মনসে মান্দ্রা ছিবন কি জিঙ্গুরকো
1: হওয়থোবনিয়া ইয়ে জিংমুর ইয়ং ইকতেন দুয়াই ছেমি ও মুটক কজিং পান ইয়ে ওয়ান ইউন ইউ কোয়াই ওই হে গাই খ্রিস্তান মুটক কজিং পান ইয়ং ই নৌ পাং ই ওয়াবন ইয়ে ওয়ান রে ওয়ান ইউ কোয়াই তাম হয় মুলিং ই ওয়াই দুয়াই ইউ এম ডো ইজিং দোয়া লেন ইজিং পান উমত ই দোয়াই ও সখিয়ত এম ছিবন কি খট হক তেন উবলাই কি উহি কায় ই ওগ জিং দোয়াই এম কাম কৌ এম লং ওগ জিং র ওয়ে এং ও হ টিপ ই ওই মুট দোয়াই ওয়ে ই র এং ও মান কি আর তলি কি তেন ও ফের কৌই ন কৌই তং ও মান কি লে আর তলি কি কিনতেন ও মিয়ে ও পুণ্য খলাত দলে লে উ নং এলাপ ও খ্রো ইয়ং উস্পাস নেম ও খাত খন্দে উ জে সি রায়